পুন গোয়া কতেল না হ্যাং এ চিনবে পান পিয়াম ইয়াম জানে কুয়াল মান তাই না চিয়াবে সুন নয় না তুয়াঙ শিও না খাবে চেন চা ফু কামে সুন তো না স ফুন তিন লিউ লো না হ্যাং মে লিয়া মে লাং পিয়াম সুপি বুয়া সিও মঙ্গ তো না সিয়া কুয়াল না হ্যাং নিয়ে মে কুয়াবে চিয়া তেং তে খো চিয়ে চিয়াও না সেন চো খাল খু না চিয় জিয়ান

নাখ জনি মাথুচি মেফে দনা জালিলে শিও মাথা এ মাফু মনায় সাথানে মামিনে সনে নজবা থাকলা সময়।